0: อะไรเอ่ยเสียวตุปนีกอนกามตันคลาติก็ดัติโคมซันโดมงมดปิสัมพูวันมามาลามัยปิฮูมากันโอนูมักซะโคมซันดิโก
1: โอ้อีฮอนุมเอาคลาติโคมซันดิฮองาโกอยากตุฮุนอีฮอนะปองาปะปะตานอมดปิสัมพูวันดตุฮุนงาวีสงยานปะดอสัมพูออมมงิฮูฮูมากงาละมาซองตโคนดิน
2: าคานินอนดอมคุนดอิงคาลาติดิฮอnya ko si Zokasa mo boss.
0: Thank ya.
2: Dadi ingko no lemay ka matan na bayan diti. Ogo mo nang kutuhon na iti kampong na mikot.
1: Tumano di puwan komiti ko, mega ko ogo mo mamong da babazan. Ama, ina. Painto da ko no matu di na mikot ka ni. Kada ka ma da aw ka ikot kyo. Ko nga na igawang ko basanan di azo.
0: Oh, pwede kiba di di.
1: Ama, ada hiwa ay dumunan siga kyo.
0: Kinaman ko alay. Oh, no?
2: Tagal na matuizo tumuhoying na di. So, ano po itong amuhok mo?
1: Kadabog yan ay kay na. Muhoying pwede ka umaw na di manambasaan mong ludo. Di na mati muhoying papusindak na kalamazan. Tukakal tumampong dagay daw papatihambus sunuvan ko basanan. Nung okon ka iziozo, ay so diti kalamazan kamatan diti dabay no.
2: Tapot na gi.
0: Tapot ni nalay. Ingkay ti malina. Songkwo na digyabinasi na kakao toko ka numanandak kalamazan kamatan.
2: Obo.
0: Onsi ko nagiginavo tinaw toko na ko basanan na toko diti na intutunan na di ipoto toko pumagunan. O gumu tinaw suvay mentan sabong dat do anangan bago manambasan kaong maluduk na toko diti.